0: এই আকাশবাণী গুৱাহাটীৰ মহাবাহু খন্তেক পাছতে হিন্দী বাতৰি আৰু 6:05 ইংৰাজীত বাতৰি শুনিবলৈ পাব।
1: আকাশবাণী সমাচার কে সাথ মে মুকেশ কুমার বল।

0: জ্ঞান বিজ্ঞান যুগুতাই আগবঢ়াইছে প্রবাল কুমার শর্মায়।
1: অসমত স্বাধীনতা সংগ্রাম দ্বিতীয় খণ্ড 42ৰ গণবিপ্লৱ। 1942 চনৰ 8 আগষ্টত করিম কিংবা মরিম আদর্শেৰে কংগ্রেসে ভারত ত্যাগ আন্দোলন আরম্ভ করাত অসমতো সেই আন্দোলনে ব্যাপক প্রসাৰ লাভ করে। মৌলানা তৈয়বুল্লাহ, বিষ্ণুরাম মেধি, ফকরুদ্দিন আলী আহমেদ, দেবেশ্বর শর্মা, গোপীনাথ বৰদলৈ, সিদ্ধিনাথ শর্মার লগতে আন প্রায়সকল আগশাৰীৰ অসম কংগ্রেসের নেতাকে ব্রিটিশ সরকারে গ্রেপ্তার করে। এনে গ্রেপ্তারের প্রতিবাদত আর জীবনপণ করে হলেও স্বাধীনতা অর্জনের দুর্বার স্পৃহাত অসমৰ নগরে চহরে গাঁয়ে ভূঁয়ে হেজার হেজার জনতাই অহিংস বিক্ষোভ প্রদর্শন করে রাজপথলৈ ওলাই আহে। ব্রিটিশের বিরুদ্ধে অসমৰ জনসাধারণের স্তূপীকৃত ক্ষোভ আর প্রতিবাদে বিস্ফোরক রূপ ধারণ করে। দরং জেলার গহপুর থানাত তিরঙ্গ পতাকা তুলিবলৈ যাওঁতে সমদলৰ নেতৃত্বত থকা পাটগাভরু কনকলতাই আর তেওঁৰ এগৰাকী যুব সতীর্থ মুকুন্দ কাকতিয়ে পুলিশের গুলিত প্রাণ হেরুয়ায়। সেই চনৰে 20 ছেপ্টেম্বৰত ঢেকিয়াজুলিত পুলিশের গুলিচালনাত 13 জন লোক নিহত হয়। নগাঁও জেলাৰ বেবেজিয়া আর ৰহাত পুলিশের গুলিত নিহত হয় হেমরাম বৰা আর কলাই কোঁচ। বৰহমপুৰৰ গুলিচালনাৰ ঘটনাত ভোগেশ্বৰী ফুকননি, লক্ষ্মী হাজৰিকা, বলোহুত, থগীহুতে প্রাণ হেরুয়ায়। সৰুপথাৰৰ ৰেল দুর্ঘটনার বাবে দোষী সাব্যস্ত করে কুহল কোঁৱৰক ব্রিটিশে ফাঁসি দিয়ে। কারাগারের ভিতরতে দেহত্যাগ করে মহান দেশপ্রেমিক বীর কমলা মিরিয়ে। গোয়ালপাড়া জেলার দুখিয়া খেতিয়ক নিধানু রাজবংশীয়েও পুলিশের গুলিত প্রাণ হেরুয়ায়। জোঙাল বলহুর গুলিচালনার ঘটনাত শহীদ হয় হেমরাম পাটর আর গুণভী বৰদলৈ। বারপুজিয়াত অসীম সাহস দেখুয় জীবন আহুতি দিয়ে শহীদ তিলক ডেকায়। তেনেকৈ প্রায় 24 জনেরও অধিক লোকে 42ৰ গণ আন্দোলনত অসমত শহীদ হয়। পুলিশের গুলিত আর লাঠিচালনাত আহত হয় অসংখ্য লোক। বহুতেই জীবনের বাবে খুনিয়া হয়, আন বহুতেই কারাবাস খাটিবলগিয়া হয়। 42ৰ গণ আন্দোলনে ভারতের মুক্তি ত্বরান্বিত করে। ইয়ার ফলশ্রুতি হিসাবে 1947 চনৰ 15 আগষ্টত ভারতে স্বাধীনতা লাভ করে। ইংরাজে ভারত এড়িবলৈ বাধ্য হয়। 42ৰ আন্দোলনৰ সময়ত অসমৰ কেইবাখনো জিলাত গুলিচালনা সংঘটিত হৈছিল। 1942 চনৰ 20 ছেপ্টেম্বৰ তারিখে সেই সময়ৰ ঢেকিয়াজুলিৰ চতিয়া, বৰবিল, নাহৰবাৰী, জহামাৰী আদি গাঁৱৰ 5-6 হাজাৰ লোক সমবেত হৈ ঢেকিয়াজুলি পুলিশ থানাত জাতীয় পতাকা তুলিবলৈ আহিছিল। থানাৰ ভাৰপ্ৰাপ্ত বিষয়াই এই কথা জানি সহস্ৰ পুলিশ মজুত ৰাখিছিল। পুলিশৰ বিষয়াই সমদল যাত্ৰাৰ উদ্দেশ্য জানিব পাৰি প্ৰথমে লাঠিচালনাৰ হুকুম দিয়ে। হুলস্থুলৰ মাজতে গোলক নেওক আৰু মনবৰ নাথ পুলিশ থানার ভিতরলৈ কেনেবাকৈ সুমাই গৈ থানার উপৰত জাতীয় পতাকা উত্তোলন করে। পুলিশে তৎক্ষণাত গুলিচালনা করে মনবৰ নাথক আঘাত করে বাতলে উলিয়াই পেলাই দিয়ে। তেওঁৰ লগৰে গোলক নেওকক মাকে গুলিৰ পৰা ৰক্ষা কৰাৰ উদ্দেশ্যে আবৰি ধৰোঁতে এটা গুলি মাকৰ গাটো লগাত বাগৰি পৰে। মহিৰাম কোঁচ নামৰ এজনে থানাৰ চৌহদৰ ভিতৰলৈ গৈ পৰি থকা পতাকাখন আনিবলৈ যাওঁতেই তেওঁক গুলিয়াই নিহত কৰা হ'ল। নিৰ্বিচাৰে গুলি কৰিবলৈ ধৰাত মানুহে যেনিয়ে তেনিয়ে পলাবলৈ ধৰে। থানাৰ পূবফালে এখন দলং আছিল আৰু সেই বাটটোৱে একমাত্ৰ খোলা বাট আছিল। পলাই যোৱা মানুহবিলাকক সেই দলংখনৰ তলত লুকাই থকা পুলিচৰ লোকে অমানসিক মাৰধৰ কৰে। মুঠতে সেই সময়ত 29 জাক গুলি এৰা হৈছিল। সেইদিনৰ সেই গুলিচালনাত মৃত্যু হোৱা লোকসকল আছিল মনবৰ নাথ, মণি কছাৰী, ৰতন কছাৰী, তিলেশ্বৰী কোঁচ, নুমলী নাথ,

সুপ্রভাত প্রিয় শ্রোতা, আরম্ভ করছো আজি পুয়া। আজি বুধবার 1433 ভাস্করাব্দর শাওন মাহর আজি 26 দিন, 2026 খ্রিস্টাব্দর আগস্ট মাহর 12 তারিখ। পঞ্জিকার পরা পুয়া তথ্য অনুসরি আজি অমাবস্যা তিথি। আজি সূর্যোদয় হয়েছিল পুয়া 4:56:20 আর আজি সূর্যাস্তর সময় সন্ধ্যা 5:58:12।

0: স্কয়ার কিলোমিটার এটা অঞ্চল হস্তি বসতি প্রধান অঞ্চল তাক রাষ্ট্রীয় উদ্যান রূপে সংরক্ষিত করেছে। রায়মানা ন্যাশনাল পার্ক অর্থাৎ রায়মানা রাষ্ট্রীয় উদ্যান 422 বর্গ স্কয়ার কিলোমিটার এটা অঞ্চল হস্তি বসতি প্রধান অঞ্চল তাক রাষ্ট্রীয় উদ্যান রূপে সংরক্ষিত করেছে। সেই কারণে হাতির মঙ্গলের বাবে আমি কাম করে আছো, সরকারে কাম করে আছে, রাইজর মাজত এই সচেতনতা অধিক বৃদ্ধি হওয়াটো অত্যন্ত জরুরি। আর একটা কথা আজির দিন মানে কব বিচার, যে করবাত করবাত হাতি মানুষের সংঘাত হয়েছে, হাতিও মরিছে, মানুষও মরিছে, হাতিও মানুষের ঘর ভাঙিছে, এই যে পরিস্থিতিটির বাবে বনরিয়া হাতিবর 1% দায়ী নহয়, এই সামগ্রিক পরিস্থিতিটির বাবে আমি মানুষ সকলে দায়ী, এই কথাটা আমি অনুভব করব লাগিব। যেহেতু আমি মানুষরে এই সমস্যাটো করছো, সেখানে আমিয়ে এই সমস্যা সমাধানের বাবে কাম করব লাগিব। আজি বিশ্ব হস্তি দিবস হাতির বাবে একটা উৎসর্গিত একটা দিন, গোটে বিশ্বজুড়ি হাতির বাবে উৎসর্গিত এই দিনটুত আজি আমি হাতির স্বার্থত কথা পাতিব লাগে। হাতির স্বার্থ বিঘ্নিত নকরাকে আমি কেনেকে সহবস্থান করিব পারো, হাতিবরের বাসস্থান কেনেকে সংরক্ষিত করিব পারো, সেই কথাটো আমি ভাবিব লাগিব। আর একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা, হাতির বাসস্থান সুরক্ষিত করার অর্থ হল হাতির বাসস্থান অভয়ারণ্য বা রাষ্ট্রীয় উদ্যান রূপে সংরক্ষিত করিব লাগিব। যেনকা গোয়ালপাড়া জেলা অসমৰ এটা অঞ্চল যত সবতকে বেশি হাতি আর মানুষের সংঘাত হয়েছে। গোয়ালপাড়া অঞ্চলত এখনো অভয়ারণ্য বা রাষ্ট্রীয় উদ্যান নাই। ইতিমধ্যে আমি সরকারক প্রপোজাল দিছো, সরকারক কইছো যে পঞ্চরত্ন বনভূমি আর তার ওসর পাজর অঞ্চল সামরি এখন অভয়ারণ্য বা রাষ্ট্রীয় উদ্যান করিব লাগে, আর অজগর পাহাড় আর উর্পদ বিলক সামরি এখন অভয়ারণ্য বা রাষ্ট্রীয় উদ্যান করিব লাগে। এই দুখন অভয়ারণ্য আর রাষ্ট্রীয় উদ্যানের দাবিটো আমি বিশ্ব হস্তি দিবস পুনের উত্থাপন করলো, আর আমি আশা করু যে সরকারে দেরি নকরাকে এই অঞ্চলটি অভয়ারণ্য বা রাষ্ট্রীয় উদ্যান রূপে সংরক্ষিত করিব আর হাতি বনরিয়া হাতির বাসস্থান সুরক্ষিত করিব।
1: আমার সহিতে সেয়া আছিল প্রকৃতিবিদ লেখক নেচার্স বেকনের সঞ্চালক সৌম্যদীপ দত্ত। ইতিহাসৰ পাতত আজিৰ দিনটোৰ গুৰুত্ব বিচাৰিলে আমি আৰু পাওঁ 1833 চনত আমেৰিকাৰ চিকাগো চহৰ স্থাপিত হয়। 1935 চনত অসমীয়া দৈনিক বাতৰি কাকত দৈনিক বাতৰি প্ৰকাশ হয়। 1848 চনত ৰেলৰ ইঞ্জিনৰ আৱিষ্কাৰক জৰ্জ ষ্টিফেনছনৰ মৃত্যু হয়। 1955 চনত প্ৰখ্যাত জাৰ্মান ঔপন্যাসিক তথা সাহিত্যৰ নোবেল বঁটা বিজয়ী টমাছ মানৰ মৃত্যু হয়। ভাৰতৰ এগৰাকী বিশিষ্ট ইতিহাসবিদ, সংস্কৃত আৰু হিন্দী প্ৰবন্ধ লেখক ভগৱৎ চৰণ উপাধ্যায়ৰ মৃত্যু হয় 1982 চনত।
2: সুস্থ হৈ থাকক, সজাগ হৈ থাকক। এপোলো এক্সেল কেয়াৰ হস্পিটেলৰ বিশেষজ্ঞ চিকিৎসকৰ তত্ত্বাৱধানত এপোলো প্ৰো হেল্থ প্ৰিভেণ্টিভ হেল্থ চেকআপ পেকেজ শিশুৰ পৰা জ্যেষ্ঠ নাগৰিক সকলোৰে বাবে। উচ্চ রক্তচাপ, হৃদরোগ, ডায়াবেটিস, থাইরয়েড, ক্যান্সার, আর্থরাইটিস আদি রোগ আগতেই চিনাক্ত করার সুবিধা।
3: বুকিং এর ভাবে আজই ফোন করক 9957568450।
4: অ্যাপোলো এক্সেল কেয়ার হসপিটাল, পশ্চিম বড়াগাঁও, গুয়াহাটি। সুস্থ জীবনের বিশ্বস্ত লগৰী।
1: প্রিয় শ্রোতা, এতিয়া আগবঢ়াইছো গুৱাহাটীৰ পৰা আজি প্ৰকাশিত কেইখনমান দৈনিক বাতৰি কাকতৰ ঘাই ঘাই বাতৰিসমূহ। অহা 17 আগষ্টৰ পৰা উজনিৰ বানপীড়িত 4 জিলাৰ শিক্ষানুষ্ঠানৰ পাঠদান আৰম্ভ হ'ব। এই কথা জানিবলৈ দিয়ে শিক্ষামন্ত্ৰী ৰণোজ বেগুৱে ইয়াৰ বাবে প্ৰয়োজনীয় পদক্ষেপ গ্ৰহণ কৰা বুলি উল্লেখ কৰি মন্ত্ৰীগৰাকীয়ে প্ৰকাশ কৰে যে চৰাইদেউ জিলাৰ 741 বিদ্যালয়ৰ 79 বিদ্যালয়ত পাঠদান আৰম্ভ কৰা হৈছে। অসম চৰকাৰৰ বন বিভাগৰ দ্বাৰা কাৰ্যকৰী কৰা অভিলাষী প্ৰকল্প বৃক্ষবন্ধু আঁচনিৰ কালি শুভাৰম্ভ কৰা হয়। এই প্ৰকল্পৰ অধীনত 11 আগষ্টৰ পৰা 14 আগষ্টলৈ দেশৰ 80 সংখ্যক স্বাধীনতা দিৱস উপলক্ষে 21 লাখৰো অধিক ছাত্ৰ ছাত্ৰীৰ জৰিয়তে 1.5 কোটিৰো অধিক গছপুলি ৰোপণৰ লক্ষ্য সামৰি লোৱা হৈছে। ৰাজ্যৰ 11,277 শিক্ষা প্ৰতিষ্ঠানৰ 21,28,000ৰো অধিক ছাত্ৰ ছাত্ৰীয়ে এই কাৰ্যসূচীৰ জৰিয়তে গছপুলি ৰোপণ কৰিব। মুখ্যমন্ত্ৰীৰ সাহায্য পুঁজিৰ ধন লুণ্ঠনৰ চেষ্টা কৰা 5 লোকৰ বিৰুদ্ধে লুকআউট নটিচ জাৰি কৰিছে চিএম ভিজিলেন্সে। ৰাষ্ট্ৰীয় গীত বন্দে মাতৰমৰ অপমানক শাস্তিযোগ্য অপৰাধ হিচাপে গণ্য কৰাৰ আইন চূড়ান্ত হ'ল। মঙলবাৰে এনে এখন বিধেয়কত অনুমোদন জনালে ৰাষ্ট্ৰপতি দ্ৰৌপদী মুৰ্মুৱে। ভাৰতীয় ডাক সেৱাৰ ইতিহাসত এক নতুন অধ্যায়ৰ সংযোজন ঘটাই হিমাচল প্ৰদেশৰ পিছতে দেশৰ দ্বিতীয়খন ৰাজ্য হিচাপে অসমৰ হাজো উপডাকঘৰত আনুষ্ঠানিকভাৱে মুকলি কৰা হয় ড্ৰোনৰ জৰিয়তে

0: বেগেতে টিফিন প্যাক করা, রাজু মোবাইল এরা।
1: আরে বাইদেউ, ব্যাংকর নম্বর লাগে, রিফান্ড অহাই নাই। পাই গলো, এতিয়াই কল করো বাইদেউ।
0: নম্বর পরীক্ষা নকরাকৈ প্রবঞ্চকে প্রায় ব্যাংকর ভুয়া ওয়েবসাইট আর জাল নম্বরের হইতে পয়সার কারণে ঠকবাজি করে।
1: তেন্তে সঠিক নম্বরটো
0: ব্যাংকর অফিসিয়াল ওয়েবসাইট বা কার্ডত।
1: আপনি তো বসাই দিলে বাইদেউ,
0: কামর পড়া নহয়।
2: আরবিআই এ কয়
3: সঠিক বিত্তীয় আচরণে আপনার বসাই রাখে।
4: বাইদেউ, চাকরি পাই গলো।
5: আরে বাহ, অভিনন্দন। এতিয়া খুব শপিং।
4: নতুন মোবাইল, জিন্স, জ্যাকেট।
5: রবে হুনটু, স্যালারির আগতেই খরচ।
4: টোটালি কে লোন পোয়া যায় নো?
5: প্রথমে বাজেট বনাবলই ঠিক, তার পিছত খরচ কর।
4: কিন্তু বা
5: সা, উপার্জনের এক অংশ সদায় বসাবি, কিন্তু পার্টি পড়া বাসিব নোয়ারিবি।
4: ও বাইদেউ, পার্টি মুর বাজেট তোর।
2: আচ্ছা, আরবিআই কয়
3: সঠিক বিত্তীয় আচরণে আপনার বসাই রাখে।

0: সুস্থ হয়ে থাকক, সজাগ হয়ে থাকক। এপোলো এক্সেল কেয়ার হসপিটালের বিশেষজ্ঞ চিকিৎসকর তত্ত্বাবধানত এপোলো প্রো হেলথ প্রিভেন্টিভ হেলথ চেকআপ প্যাকেজ, শিশুর পৰা জ্যেষ্ঠ নাগরিক সকলরে বাবে। উচ্চ রক্তচাপ, হৃদরোগ, ডায়াবেটিস, থাইরয়েড, ক্যান্সার, আর্থরাইটিস আদি রোগ আগতেই চিনাক্ত করার সুবিধা।
1: বুকিংর আজই ফোন করক 9957568450-ত।
2: এপোলো এক্সেল কেয়ার হসপিটাল, পশ্চিম বড়াগাঁও, গুয়াহাটি। সুস্থ জীবনের বিশ্বস্ত লগৰী।
3: গীতিমালিকা অনুষ্ঠানত এইবার শুনক দিলীপ দাসের কণ্ঠৰ এটি গীত। গীতর কথা ডিম্পেশ্বৰ নেওগৰ, প্ৰযোজনা ৰমেন বৰুৱাৰ।

0: पीएम फसल बीमा योजना से करीब 2,00,000 करोड़ रुपए क्लेम के रूप में किसानों को मिले हैं।
1: मोर नाम मोनिता रानी दास, थाना बागबर, डिस्ट्रिक्ट बरपेटा। खन तो आम धान खेती बालू खेती नष्ट हुए, नष्ट हम এইটো যদি পয়সা দেয় তেনেহলে আমার লাভ হয়, বাকিবোৰ খেতিয়কে করলে তেওঁলোকেও লাভটো পাব। সেইকাৰণে আমি যেনে পালো তেওঁলোকে যাতে পায়।
2: খরিফ ফসল বীমার বাবে শীঘ্রে পঞ্জীকরণ করাও।
3: ব্যাংক শাখা, বীমা কোম্পানি, কৃষি ঋণ সমিতি, জনসেবা কেন্দ্রের সঙ্গে যোগাযোগ করক।
2: ফসল বীমা সম্বন্ধে তথ্য পাতির বাবে হেল্পলাইন নম্বর 144-47 লৈ কল করক।
4: ফসল বীমা করাক, সুরক্ষা কবচ পাক।
5: সুস্থ হয়ে থাকক, সজাগ হয়ে থাকক। এপোলো এক্সেল কেয়ার হসপিটালের বিশেষজ্ঞ চিকিৎসকর তত্ত্বাবধানত এপোলো প্রো হেলথ প্রিভেন্টিভ হেলথ চেকআপ প্যাকেজ, শিশুর পড়া জ্যেষ্ঠ নাগরিক সকলরে বাবে। উচ্চ রক্তচাপ, হৃদরোগ, ডায়াবেটিস, থাইরয়েড, ক্যান্সার, আর্থরাইটিস আদি রোগ আগতেই চিনাক্ত করার সুবিধা।
6: বুকিংর আজই ফোন করক 9957568450।
7: এপোলো এক্সেল কেয়ার হসপিটাল, পশ্চিম বড়াগাঁও, গুয়াহাটি। সুস্থ জীবনের বিশ্বস্ত লগৰী।

লাকে আকাশবাণী গুয়াহাটী মহাবাহু বীরতার জৈথা কেথানাবাং নিলি বন্তি টিমুপি স্টেট গভর্নমেন্ট ব্যাংক গুয়াহাটী লোকপ্রিয় গোপীনাথ বরদলৈ ইন্টারনেশনেল রড আকলাম আদুং আলং কেকিম পঞ্জি স্যাটেলাইট সিটি আলং লেক পাতিনি পনাফান আপ্রাং সি আবি আলং সেকা করুর সুরি হিনি রাফারুই সিয়া টাঙ্কা কাপেচন পন আলং চেদন দুন্দাংলো চিফ মিনিষ্টার ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা কাউচেপামে ফুপেন কাপি দোপন পাতুমি লোকসেবা ভবন আলং কেবিনাথ কাচেতং আলং সি লাসো আলামথে চেপারাই পনলো কাচেতং ইংটন পন্ডেট আফি বীরতা পাংডা কামে আলং কেবিনেট কাপচেপারাই পন আলামথে পাচেতাক পনসি চিফ মিনিষ্টার কানিংজি বাংসুয়া প্রজেক্ট আফান লংলে কাপাতিনি পঞ্জি আফান কাদু কবি শিকা সুরিকরুর প্রিয়াটাঙ্কা কাকরস পঞ্জি লাপেন ডক্টর শর্মা কানিংজি জুংজুং আফান কাঙ্কির পঞ্চিক চিফ মিনিষ্টার জীবন প্রেরণা আওয়ার সাই আফান কেবিনেট পেন শিকা করুর ফারুই সিরা ক্রেনার কেবরা লাখ ফকেব্রানের কেব আটাঙ্কা কাপিচন পন আলং চেদন দুন্দাংলো কেবাংজি চিটিনিফাই আপ্রাংসি আরুই পেনসি বাংসুয়াবার সাই পুথত পাংচিং পন্থু পোপুটা আলাংলি চিফ মিনিষ্টার পাচিনিল ডক্টর শর্মা কানিংজে আংটান আলাম থিমাতে ফরেন ল্যাঙ্গুয়েজ কেথানপন আফান কেদিং পনাবার সাই আংকাং আলু ইনুত চার্লি বাং আফান সিকা লাক ইসিরা সুদি ফকে পাতাঙ্কা পাজির পনপো লাসন ফরেন ল্যাঙ্গুয়েজ আলাম থেকা চার্লি আতুম আফান কাপাজয় পনকে আফান সি লাসুয়া কেরাব কি গভর্নমেন্ট সাবসিডি পেনসি পি পনপোপুটা পাচাতাক পনলো বিটিআর আফান শিকা করোর ফারু সির কেপ আতঙ্কা বাজেট আলং কেডেং পন আলং পেন করোর ফারু প্লিরা ফক কেপ আতঙ্কা কাপিচন পঞ্জি আফান্তা কেবিনেট পেন চেপারায় পনলো আধার কার্ড আহিন স্টেট গভর্নমেন্ট আকিমি আলাম থেকে চেপারায় পন আতেং লাসোয়াতেং আধার কার্ড কাসেলাম আপর আনি কেবাংজি আনিং কান থেরি নিফাই থংকেব্রাই সি আনি আন পুথত পেবাদ পন থুলো মরান লাপেন মতক আখে আতুম থেরি নিফাই থংকেব্রাই সি আনি আন আধার কার্ড সালাম উনপো জাগিরোড আলং আসাম ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট লিমিটেড আহিন পেন হোটেল মাতে বহা আহেম কিমপঞ্জি পুটা আলাংলি চিফ মিনিষ্টার পাচি নিল কেবিনেট পেন এ পি ডি সি এল লাপেন এ পি জি সি এল অয়েল গ্রিন পাওয়ার লিমিটেড আংবং নিংকান ইংকয়রা ফ আফান মেগাওয়াট ইংকয়রা ফ রিহিং আমি নামরূপ সোলার পি ভি প্রজেক্ট পেন ইউনিট তিন আলং সিকা কেথমরা পয়সা ফ্লিকেব্রা ফ আদর পেন কেনাম আফান রিহিং আমি কেনাম আলামদন কাচেতক আলংতা আলাংলি তুম চেদন্দন লোপতা পাচেতাক পন্থুল শিবসাগর চৰাইদেউ যোৰহাট লাপেন গোলাঘাট আহা ৱাৰ্লাং কেথি আলং কানাহক দুন ফাৰু প্লিৰা চিৰকেপ কেবৰা প্লি অংগনৱাড়ীয়া চেণ্টাৰ আফান পিনি দিহি নাকেৰাপ কিপি পঞ্জী আলামদো দিছপুৰ লোকসেৱা ভৱন আলং আনেৰলো পৰফাইক্ৰী চিয়াহুত কাপি দুপন কাচেতং আলং চিফ মিনিষ্টাৰ ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মা চি সাংপিমাৰ লাপেন ওচমাৰ আফান কেলাং কালানা আনাত আৰ্পুকিডোৱা মিনিষ্টাৰ জনাই আজাপেক জাহৈ আংকাং মালং আদা পৰফাই ফ পেন মিচিং আখে চাৰ্লি বাঙাচং টি এম পি কে আতুম আৰ নিহত পন পিপিন পেন টোৱাৰ কাংকিৰ লাপেন চকাম কেখা

মাঠে ইকনমিক ব্লকেজ আসায় পিছন পড়ল। হাওয়ার গোগামুখ আসাম অরুণাচল প্রদেশ জাপেক জাহয় মিংমাং আলং কেদামতাং উর্মি আর্নি অরুণাচলি ক্লেম্পারাসং আতুম জাপেক জাহয় আলং বুচি আতুম আফান কার্লেন পেন হিলি কে আপন আসাই আফান খামখি পনসিলাস গেঙ্গাম ডেং পনল। ইংডেং ফারু ইসরা থংকেব্রা ফ ডুরেন কাপ ফুটবল কাপাথু কাচিপাতি আলং নর্থ ইস্ট ইউনাইটেড ফুটবল ক্লাব আতুম সি কোয়ার্টার ফাইনেল আলং আকেং কামচি জর্ডুনল বিয়েটা পানসি কাং টনিকলো।

লাগে আকাশবাণী গুয়াহাটি মহাবাহু বিকে পাই পাই নিফাই গৃহী থেলাঙার কার্বিংডেং আলং নীলি বন্তি টিমপি কাদু কাবি ফান্ডা কারদম পাজিরসি কার্বিংডেং পথ ডাং পন্থল কার্বিংডেং গে বাং মিডিয়াম ওয়ে পেন মিটার ফারু প্লিরা ক্রে ইসিরা তবরা ফ কিলো হার্স পেন ফারু টক্সিরাইন করা সির কেপলা পেন মেগা হার্স পেন লে ফারু ইসিরা ইসিরা তবরা ট্র খানল আদন দু আংদে ইংদাম দিয়ে প্রাং বিনিয়া সারলাম থে আর্জেক সানাং বিনিয়া সারলাম থে আবে তে বাসা হেম রামদাম কিদো পুচিনি লর আদিম পেন কেরাম লামথে কেমান সার আথে কে রং আহেম ফু পুলতি আসন তিন তামি রাত আসন পেন লিট মুচত সি কিমি লপেন আরন লো বাসা হেম পুকে রং আসারথি আহেম লো রাত পেন লিট মুচত আপতি কাবি আসন আন সেটা রাত আসুকে বাসা হেম আফানসি চিকি দাম নাঙ্কক পুয়ালামথে লাসি সারলামথে পুলো আবি তি বাসা হেম রামদাম পিনিয়া সারলামথে লাপান হেনলো

0: Duma ke e oke pranaphan henu pu alanthe duma ahoma long ke tok ilitum kaddo kaveta theklong hurlo. Bonta muniratum non puta duma mongbom chobom lapen duma saini pen henotsi chobom lang. Ok pranche pe mesenji pulo tangte duma ason an pen che pahelo nanji. Duma ke mong ke cho lapen kahenot pen ing por elang joy ing huarlo e hambia longta ক্যান্সার কে সুলং থে দুমা কে মং আমি হি দুমা কে মং মে আতুমা ফান কার উট পেন আজয়নে এ অক এ প্রাণ হেনু ই ডাকছে লাসি হি থি কুলার মোটর কারিয়ার লো লাপেন মুনিত কাচিংলুম আলং দুমা মং মে দেত নাইজে ওসো কাচোপাথে আসার পিমার আতুমা ফান দুমা পাচুছে দেত নাইজে লাপেন মং মে দেত নাইজে কেমেসেন আজির পজির পিয়া তুমা ফান দুমা তিরবা বেদেৎসি আকেমে আর্তা কাবেদেত আও সোমার তুমা ফান দুমা পাচ্চো লাপেন পামং লংলে দেত নাইজে নেইচি বেকথা ইলিলে দুমা আফান কেচো কালি বন্তা দুমা সি এফান এ কেচো ইলিলে বিড়ি সিগারেট আফান কাংসে কালি বিড়ি সিগারেট সি এফান এ কাংসে দুমা আচুমা ফানলে ইলি মে কাপেচো কালি বন্তা দুমা সি এফান মে এ কাপেচো
1: লাগে আকাশবাণী গুয়াহাটি মহাবাহু আদন্ধং ডেং দাম দিয়া প্রাং পিনাপ কার্বিং ডেং অলং কপি পিসি গিরো কিপার জুপ নিজিমা জেঠান এক সেনাং পিনাপকে পাই পাই নি ফাই ক্রে কে থম থেমান আনি কার্বিং ডেং অলং প্রাং সি বিরতার জুগলং প আদন্ধু সারলাম থে লাপেন পিনাপকে থেমারানি পচি লুনাং ডেং অলং পেন লুনবারি মাং ডেং পেন হেমারি রং ফার মনসিং লেখ থে লাপেন ফুলমতি তেরন পি কিলুন আসনসন

পুথত আদুন্থু আংদিং জারি বাংদিং কে হাঙা লুঞ্জির লংপেন লুঞ্জির জৈসনাং কি লুঞ্জি সুরেন বি আলু নালাম থে মান্তুনি মান্তুনি।

ভিন কার্যসূচী অনুষ্ঠিত হয়। ডিমা হাসাও জেলার ডিমাসা ভাষাক অন্যতম সরকারি ভাষারূপে স্বীকৃতি দিয়া বাবে আজি ডিমা হাসাও স্বায়ত্ত পরিষদে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে। আর রাজ্য ২৪ জেলা বান আর খরাং প্রবণ জেলা হিসাবে চিহ্নিত করা হয়েছে। এটার মুখ্য বাতর ইমানে আমার পরবর্তী বাতর বুলেটিন নিশা ৯:২৫ শুনবলে পাব।

0: ইনস্পেক্টর ডেকা আহিছে?
1: হয় স্যার।
0: মই মতা বুলি কবি।
1: ভাল স্যার।
0: আর শুন
1: স্যার,
0: ডেকা আর মই কথা পাতিম, বুঝছ?
1: ভাল স্যার।
0: মানে কোনো মানুষকে ইয়ালে সোমাবলে নিদিবি।
1: ভাল
0: স্যার। যা
1: অবশ্যই।

0: কালকূট ডক্টর প্রণবজ্যোতি ডেকা রচিত এলানি অনুসন্ধানমূলক নাটকর এয়া আছিল দ্বিতীয় খণ্ড। অভিনয়ত আছিল জগন্নাথ দত্ত, নব শর্মা, প্রবীণ ডেকা, রণজিৎ সূত্রধার, চিফ ইঞ্জিনিয়ার বরুয়া, দম্বরু দাস। নাটকর প্রযোজনা নীলু চক্রবর্তীর। এলানি নাটকর তৃতীয় খণ্ড শুনবলে পাব অহা দেওবারে একে সময়তে।
1: এয়া আকাশবাণী গুৱাহাটীৰ মহাবাহু।

0: সভ্যতা সংস্কৃতি বীরত্বর স্বাক্ষর বহন করা এক প্রখ্যাত মহানগর। উচ্চ অট্টালিকা, প্রশস্ত রাজপথ, সংকীর্ণ গলি, অগণন যানবাহন, অসংখ্য মানুষ। একো সময় যেন মহানগরখনের বুকুত প্রচণ্ড শক্তিমান সূর্যর উদয় হয়, একো সময়ত যেন তার বুকুলৈ তরাবর শীতল হয়ে নামি আহে ডুব যাবলৈ। একো সময়ত তার বিশাল জনসমুদ্রত একোজন মানুষের কোনো অস্তিত্বই নোহোৱা যেন লাগে, কিন্তু অন্য একটা সময়ত এনেকুৱা লাগে যেন সেইজন মানুষের অস্তিত্বই সেই সমগ্র মহানগরখনের অস্তিত্ব প্রতিপন্ন করেছে। তেওঁই যেন মহানগরখনের প্রতিভু, নাইবা মহানগরখনেই তেওঁৰ প্রতিনিধি। শেষত এনেকুৱা লাগে যেন এই জনস্রোতর প্রতিটো প্রাণী এই অগণন অট্টালিকার প্রতিটো কোঠালীত সোমাই থকা প্রতিটো জীব সভ্যতা সংস্কৃতি বীরত্বর এক সুদীর্ঘ ইতিহাসের একো একোজন নায়ক। কোনোবা পরাজিত, বেশিরভাগই জয় পরাজয়ের ভু নরখা নিঃসঙ্গ মানুষ।
1: ডক্টর বীরেন্দ্রনাথ দত্তই পাঠ করা ভবেন্দ্রনাথ শইকীয়ার এই লেখনির মাজে প্রকাশ পাইছে ডক্টর শইকীয়ায় করা জীবনের নিখুঁত পর্যবেক্ষণ। ডক্টর ভবেন্দ্রনাথ শইকীয়া আছিল অসমৰ সাহিত্যৰ জগতৰ এগৰাকী মহানায়ক, অসমৰ বৌদ্ধিক জগতৰ এগৰাকী প্রবাদ পুরুষ, সাহিত্য আৰু সাংস্কৃতিক জগতৰ এগৰাকী খনিকৰ। জীবনে কি শিকালে? আকাশবাণী গুৱাহাটী কেন্দ্ৰযোগে ইতিপূৰ্বে প্ৰচাৰিত এটি অনুষ্ঠানত ডক্টৰ শইকীয়াই